0: ও মারাগা কেমফেলে ওলেন ঠুই মশা মা খোলা কি নো লাফা কিম্পু রুকুন সামরে মাক
1: মুন রুকুন সাম খালে লুয়াকা
0: আয়ো কেন্দ্র খালা ইয়ানু নিতি থরে রে সামুটা ঠেনমু
1: নিম তাসে নিমু কেলা নি উই রায় ইয়ো
0: কেন্দ্র বের হোক থু ওয়াট রে মানি হু কেন্দ্র বাদে না কাবান চেন ও হুইপা
1: মাসি ইয়াকা মুকি হেন লে আয়ো পাহি
0: আয়ো কাহি থেরু মারাকা কাবেরি হোক থু ওয়াট কে বাদে না কানু ও নি উইপা কেন্দ্র খালা কা ওর ইরি হেলম খালু রে মানি হু নাভে থো এনো মুইরি হোক খালা ও সুগেলে সে থু খামু হামো তানা মানা মনি সুফু রিয়া
1: Masika hiyo yeyo wakalingo suwe letu. Mwenye isufu na masomiha. Mutumo sosome. Tivo ana warewe siso.
0: Kahivavo. Mwenye isufu ene yo wo. O kile iliha wera ukumu kati. We hamela. O wanipa. Ofanelana. Nuwaligele ihantisya na we. Mahiku otene. Nitivo awosa. Anjututaya malumu wanjeno wakuve ya masya.
1: Ike kai.
0: Ayo, muiwe. Murwe manaka. Ndrowe niwipe lia mama. Acorda de manhãzinha. Os dentes...